0: Yo, ayo male sungkulanga ya nya go pa kon mai yo su dna ko lu ya donga na honge ba go ho dna yo e dna adi mana yo na lo yo e dna bo yin ya le te ya janga lo yin na honge ba jang ji la mie yo yo su dna di ma yo sanga la di ma ne sa ji sa ji lo mi lo yin yo he lo jan ne sungka to jana ko ni ba anati ya donga ne yo na yo na lo yin yo he he ko ni agama lo le nyu so agama lo nya le mu ba ke ni chu wo ke lo ye nyu go ke lo nya nga ye nyu na ayo mane ko lo ho si si la yo lo ya ge nga le thina la he le na ayo mana lo ye nyu la tha ba di ma ni ya ba le cho ba nga lo ye nyu di ma go pa ayo ma ni ya ba le cho ba nga thina la he ma ye nya di ma thi ya ta sum che sum ba le ya te nga ye nya ami thina ga duna di ma sumya sum sumya sum che sum ba le thmya ni i ga lo thina ga du na yo ha thina thmya ja ma lo nya ha le yo ha ho ja ja te thina thia ba te o janya nga lo ye ni thia ba te janya na bu na tha ba ku che yo ha u che te thin thia te o yum nya nga lo ayo ha ni ya ba ta ya le thina te ma yum ji ne lo ye ni wa myo tipa ba ha ti ba bala ti sire nge ajo lo yum nya le ko lo yum ko nga ye nya yo ha ma lo na lo ho ja te jana ti byo te mo i nge te ya gna lo ti dana ta ko jo le dan ta ko ni ti ga na le ti ma ko la khu de ta chue ta pa le ma ye nya ko la khu ni ho nge yo ku yo che myo myo lo che cha bu na ko ni ta chue ta pa le che myo to gu myo lo ye nya to mi ne yo ha ajo lo আজি কাফে দোধনা কাফে কনি হলো ছালেঙা ল হজামা যা হজানাই খনে জানে ছয়া বলো তো তাছ আনার ইউ তুমি নে কাফে ফুলা কঙ আজি কয় না পা কঙ লে আয় মা খু কালে না হলো গিঞাঙা ইয়া থিন দূরে না দিমা বালা বালা থিসি গা দুনা আয় মা থিফা বালে দং ল ইউ আদিমা উজু যে বালা থিসি না কুয়া কুছে সি বালে আদিমা ল ইউ না বেলা থিসি না আয় মা হাতি মা হলে সব গুঙে ল এ থিফা কুয়া কুছে সি বালে আয় না বেলা সি গুতলে এঙে লু না থা বা ফা লেঙা ল না আদি মা কনি সব গুমজি এমা সব গুমজি নিফা কুয়া কুছে উ বাঙা ইয়ে আদি মা হলাল না থা বা হাতি মা হলে সব গুমনা কনি কফা কুয়া কুছে উ বাঙা ল এ হতে না কনি হুবা ওসি ওসি নে দিমা ওসি সব গুমজি এমা ইয়ে নিয়ে না থমি নে হা আন বা কমা নুক নিল ইয়ে নিও হে হা ইন লাথাবা বেবনি গুমা দুনা লাথাবা নিয়া বা আদিমা থিয়া সুমছে সুম বালে দঙা ইয়ে নিয়া না হুঙে নলা দুনা কনি সুমিয়া সুমছে সুম বালে গঙা হনা গাপা বুলু থালু না ল ইয়ে নিও থমি নে না হু বেবনি মা গুমা থা না ও যে আয় মা কুছে বাতে আদি মা উছে বাতে না হুন্দা দুনা বুথিয়া বাতে গুথা ল এ না হু সি বলা হুঙে নদী মাথিয়াতে গুথানা বলা থাকা কয়া বারে গুয়া বারে জিরা গাল হে হু কনি কলো আন নলে কলো আসা এ আয় মানে নিয়া বা তালে লো তালে মা গুজি না কনি থিফা বা হাজ ইউনে বেলা দিছি কনি ল এ বেলা দিছি মায়ুম জি দুনা কনে আয় মা থিসি রাহু না আলে তাজে মজে এনে তাজে তাজে না আজব তা হুজি আলো তুমি নে গঙা নে আয় মানে বিলামে গজি গুমোনে কাফে গুমোনা কাফে হো গুমোনা হলে হা কো জাঙে লো আমি আদি মাঝি কলো মালে গামে সিদা কনি ইয়ুঙা ইহা কনি লে আয় মা কনি লে আলে লো ইয়ে হে হে কনি থাই ছুই থাই ফালে নি সাকে দুঙা ইয় ফোনালো ইয় গানালো এ হ্যাঁ গানে তানা উজি রে ফায়দানে মা ইয়ে নিউ আদি মাঠে পোনা পেসে নি ফুলালে আদি মালে আজি যে ফুলা সাঙা ল ইয়ে নিউ থিপনা কনি তিত ফোনে হো সাং থিপনা ফেবু ফোনে হো সাং মা কলো গে ল ইয়ে নিউ হে আদি মানে সাঙে এম ফায় মুলে যে দোনি ছা ছানে কলো মলাঙা ল আবানে কলো মলাঙা ল ইয়ে নিউ না আদি মাঝো গালা কঙে আদি মানে সা লো মঙে গালে আবার লো মাদুলে গালে তিপ মাদুলে গালে না আদি মালে ফে ফানা জঙ্গে লো এনু থিকলো জঙ্গে ফঙা ইয়ে ভিডিও থানে লো আবার থানে 那有嘛碰个种个碰下那个呢？阿爸嘛独立啊，那有我那三楼嘛嘛拉工啊，那那个呢？怕那阿得人家阿人家空嘛空啊，那嘛工啊嘞？那怕那阿个呢？到了的嘛，的过路碰那老人妞，还有嘛红个叫嘛偶遇闽南的老人妞，还有嘛嘞地夹嘞人家阿人家嘛的嘛嘛个呢咯？何个呢？那大舅的那嘛新娘面的婆那个呢？为了。Tolo, adi mana sahaja galana boleh pale le, ma bina le, tolo tolo macam nunga ya, ni tipuan le, yo mana cuh, hello ma duli na kau ni tikap le, nyanga, na jadi ni kau tikau na lo ya niu, adi mana tici masang ho, adi macam ni lo dudu ni, yo jin aku lo dudu ni lo ya niu, aku lo langa ya niu, lana kau ni tici masang ho, na adi mana tagu ya niu, aku go eh, aji am si tipuan na, acho ne. Mio jaji kan jaji ne lam si tu mene gopa ona ji ko onya bo ye ni tipo na ya bo ya ba ko onya mi lo ye ni he di ma ne ma sa ne nu na adi ma ti jo ma sa ho le nu na lo ye ni nga ma sa ho le tu ro ne me ye ni tipo na phana nga nga la yo go du chan ne ko ni la nya ye ni tu mene mi cha chi ko ni u me ani du la mi lo ye ni mi cha chi ko ni je me mio ja du du me ne tu mene ho ga ko ni yo hane masale duna hugo maji majile ni mamole ni lo yenyu homo monya ni hala to thanu adi mane phona adi maru dule de yini ne thmine masale nu na hum ko magu ko me yenya le mati jo masan ho le to bibi ko me thmine a chomi chachi ne ko lo chimyo ge to pa thule me lo yemyo chimyo ge to yo ha chimyo a je ko yo ha a je thi yu ko ni ba chale me adi mane phona adi maru dule masan ho na ti ji me ji ma ji le ne bi bi bi u i ko me ye nya ma lo na ji am si ko ti ji ma si nya ni lo ye ni ho ko ni mi cha chi pu la du la me ko lo ya cha ga ne me ye ni o na ga ji mi an ti la lo lo ye ni o go pa le ti a sa ma me mi an le pa cha san pa le ga bi na da ma go ne ta na do cha ti bi mu le bi na ma ye ni ti ko lo na ma ye ni o
1: สถานีวิทยุกระจายเสียงแห่งประเทศไทยจังหวัดเชียงใหม่กรมประชาสัมพันธ์ประกาศรับสมัครบุคคลเป็นลูกจ้างเหมาบริการตำแหน่งพนักงานกระจายเสียงภาษาเมียนจำนวน1อัตราเพื่อเป็นตัวแทนนำข่าวสารร่วมพัฒนาคุณภาพชีวิตชาวเมียนและเผยแพร่วัฒนธรรมท้องถิ่นให้เป็นที่รู้จักผู้สนใจยื่นใบสมัครด้วยตนเองได้ที่งานธุรการสถานีวิทยุกระจายเสียงแห่งประเทศไทยจังหวัดเชียงใหม่ตำบลช้างคลานอำเภอเมืองจังหวัดเชียงใหม่ตั้งแต่บัดนี้เป็นต้นไปจนถึงวันที่31พฤษภาคม2569สอบถามข้อมูลเพิ่มเติมได้ที่053-276-068ในวันและเวลาราชการ
2: มังมังเลี้ยวเอาเก่งเฮาก็
0: เลยอย่างนี้ซื้อกระเป๋าบีเอฮู้ก่อนนี่เมียนเทียวลงเมียอายุติดเดินเนี่ยแล้วเงี้ยอันท่านเนี่ยฮู้เล่าพอดันเนี่ยมาอย่างนี้นั่งกระเป๋าเลยผมถามผมน้าก่อนนี่เลยอย่างนี้พอก่อนนี่นั่งกระเป๋าเนี่ยจะไม่บินมีโอจาจีแต่ดูแลง่ายอย่างเนี้ยถ้าไม่นายอย่างนี้จีแล้วยูฮันเนี่ยนุท่าลูร่าอักจีละก่อนนั่งกระเป๋าละก่อนนี่แล้วยูฮันเน่กูรู้อาจิทุลักคนนี้สัตย์ยูเมียจะง่ายเนี่ยกับพทุลักคนนี้ดันนูทุลักว่าดันนูก็มังเงามาลน่าจะมีมีจัดทุลักคนนี้เอ็มไอเนี่ยกูรู้มังเงินนี่เล็บถ้าก็แม่เนี่ยมังเงินที่ปนายมาดันนูรู้จะน่าที่รู้ตัวที่จริงเงี้ยจุเนี่ยที่ปนาพนักงานไฟฟ้ารู้ก็สภากรู้ก็นี่ตัวที่จีภาษีพอไปจ่ายแล้วตัวที่จีเนี่ยมาลน่านึกตาเจ้าเดือพอสูบภาษีจ่ายเงินเดือตุลุ่มมันใหญ่เมื่อไรอย่างนี้ถึงมวยที่จีมากูกับแม่ยันเนี่ยชดเจี๊ยกคนนี้มาหู้แล้วเนี่ยแล้วบัตรานากับแม่ยันเนี่ยนากาจีร้อยยันอยู่ก็ไปถ่ายพอเนี่ยแล้วไม่นานดูนะคนนี้อาลีที่ก้าร้อยยันอยู่แล้วยมยาบูเนี่ยอาบ้ากูจะไม่มีวันนั้นชุดอื่นเนี่ยง่ายยันเนี่ยยันนี้คนนี้ยามอพันเราชุดอื่นเนี่ยเนี่ยอาชออาบ้าล้ออาบูที่ก้าอาบ้าอิสฮันเนมือเจ้าฮันเนมือดีมือง่ายว่าอาบ้าอยู่ในเงาช่องอ่ะเจ้าอย่างเงาช่องเงาช่องนั่นแล้วคนนี้ก็ชอบอิสฮันเนมามืออาบ้าชุดอยู่อาบ้าอายุอาบ้ามาเกิดเนี่ยช่องอาบ้าอยู่ท่านเนี่ยแล้วเดี๋ยวชาบ้าอาจจะอยากกูอยากรู้ตัวเงาอะไรอย่างเงี้ยบ้าง งาคูไงงาแจ่อย่างเงี้ยงาคูที่ว่าอับบ้าแต่กึกๆลอยอย่างอยู่น่างาคูแงเนี่ยโยจีน่าบินเนงาซาชิดาเลยบินเนอจิลุงอะไรบินเนอมาได้ยาชอบงาโถน่าคูรู้บินเนลอยอย่างอยู่งาคูแงเนที่จู่มายามโมมีลอยเหงาป้าหงกษ์เสกป้าอินเนใจงาอย่างเงี้ยใจเนอายุสิดาเตอสี่ล้านบาทเจเนี่ยเจล้านงาโลเจล้านสี่ล้านบาทเท่านี้จีกระเมลงาเย็นเนี่ยว่าจีน่ากูไปรายการพอเนี่ยบัวทุนเนี่ยบัวจีอับบาบิกอะไรบิกมันงาเฮ้ยว่าเนี่ยยูเฮ้ยเนี่ยกงาเย็นเนี่ยน่าบุญเจ้าอะจีเอ็นเนี่ยลีว่าน้องทุนเนี่ยงาคงเอชวิดีโอคอลเลอร์ทัวร์สัตว์ทุนเนี่ยอับบาโมลาจีมังเอเลยมาลอน่าอยู่น่าเทียนเนี่ยมังเอชอยู่น่าอย่าหาบ่มาเลยกูรู้เนี่ยไม่รับบัวจีน่าลีว่าน่างาคงเอชที่จ่อมาโมหงายเนี่ยที่จ่อเดชะเต็กกูกะกาจุเนี่ยเอทีเอ็มเอเจนเนี่ยนะเราอบุวันเนี่ยจะมาบิมิองาเราอยู่ธนาคารมาปุ่นเลยเนี่ยเลยลอยเงี้ยอายุธนาคารผู้หลานห้องไงบ้าปะหาอย่าหอยเลยแต่ไม่เนี่ยลิววันเนี่ยปุ่นจีเนี่ยอาลิววันเอทีเอ็มเนี่ยเนี่ยเราละหากตัวบินเนี่ยสุดท้ายตัวเราบินเนี่ยบิจงอาอย่างเงี้ยอบุวันเนี่ยกูจ้าเราชุดดองกันเนี่ยที่วันเนี่ยกูจ้ากูรู้อินยูน่าสุดท้ายจีกลางงานเราลิววันจีกลางแต่ไม่เนี่ยสี่สีลามบาดเจ็บยังทุ่มเนี่ยอายุสิตาเกยุคหนุ่มอายุรู้ยุคหนุ่มเสียตัวเนี่ยอายุมาจีดำเนินคดีแล้วคุณรู้จะยังไงเนี่ยฮู้ก็อับบูว่าจีเจ้าก็จีอายุมันเงือเลยดันนู้คุณรู้ยังไงอ่ะรู้ดันนู้ทุ่มเนี่ยฮู้ว่าจีเนี่ยมาเลยไงอายุน่าจะมันเงาห้องอ่ะตัวนี้อับบูว่าเดี๋ยวสักจิตใจจะทันเลยเนี่ยเจ้าก็เดี๋ยวสักกูหูเงาชงอ่ะรู้งาหูกูท้าทุ่มเนี่ยคือคนนี้ลอยเงี้ยวแล้วอบูยูฮังอะไรนั่นตาจอดูของเงือติจิมพัชเชงอบูลอยเงี้ยวนั่นตาเหมือนเงือมือเหมือนเงือแล้วอายุมาเหมือนเงือกันเนี่ยอายุมาบ้ามาโดนเนี่ยชอบบ้าโดนท่านเนี่ยคุโรสุเนสุเนอคุโรตัวนั่นตาตัวมีโอจาระน่าลอยเงี้ยวนักการเนี่ยคุโรยาทงอะไรเงี้ยหนอบ้าที่ปุ่มว่าเลยเธอหน้าหมดเลยหมดหน้าลอยเงี้ยวที่ไม่แน่นักการเนี่ยทุ่มอบ้าแล้วหัวโมทุ่มเงือน่ะอ่ะมันจะมาโคตรได้สูงแน่เลยอย่างนี้ถ้าบุเล่ไม่รู้ถือเดินนะถ้าบุได้สูงแน่ต้องเงยจุดนั้นสุดท้ายเราจารังอะไรเนี่ยจะมีจารังอะไรหรือคนนี้ยากุงอะไรเนี่ยสุดท้ายมือเดือดยากุงอะไรนะจะยี่ก็ที่ก็น่ะอ่ะบุเดือดลอยอย่างนี้เลยแอบหาคู่แล้วก็จะอย่างเงี้ยหาคู่แล้วก็เนี่ยมาหาคู่คนนี้ก็อีต้นนี้พอเนี่ยทอมอนลอยอย่างนี้หรือเดือดจืดกาลนางอะไรเนี่ยกาลนาลอยอายุมากาลนาอายุนาคนนี้อายุมาจีพาลามาคอยอยู่เนี่ยอันนี้มาคนไทยเดือดร้อนไทยมือจะเดือดร้อนมีอย่างอะไรเนี่ยอายุมานั่นนั่นจอนี่ตัวคนนี้อายุมาบ้ามาบินเนี่ยลอยเนี่ยบ้ากระพิวรอแล้วเสียมือสามมือแล้วมีช่วยสันนิดุมจ้าทาแล้วคุโรบินเนี่ยเนี่ยลอยเนี่ยคุโรลอยจางอะไรน่ะตัวรู้แต่งเฉยเนี่ยที่จอวิดีโอมาคนนี้อับบูเดจีอาจจะเงี้ยนะบ่อิโมงอะไรเงี้ยเหรออิโมน่ะคุโรชาถ้าก้าอีเนี่ยลอยเงี้ยเหรอเฮ้ยดานุเนี่ยชอบไปลอยเงี้ยเนี่ยสุวรรณอะไรเงี้ยก็ไปบิมโยจานะคุโรอีหรอน่ะยอมมาจีคุโรทับผู้หญิงอะยอมมาจีมาไปดูยังไงเนี่ยยอมมาก็จะทับผู้มาเลยอีฐานเนี่ยลอยเงี้ยน่ะยุโรปเนี่ยคุโรห้องปุ๋ยคุโรเลอนะคนนี้มาไปดูยังไงหรอนู่นตัวนี้ดานุเนี่ยชอบไปนะคนนี้ก็ไปแอบหาคู่เลยเด้อว่าอย่างนี้ว่าอยู่มารอรอและพาราลอรอนี่คุณรู้จังเถอะมันง่ายอย่างนี้นะจ่อนี่โอ้อันนี้มาขาน่าคู่กันเลยนึอันนี้มาโมล่าช่วยยายมันรู้นั่นนะจ่อนี่ย้อนนั่นเด้อย้อนนั่งอะไรแอบมันเงือตัวนี่อายุมาบ้ามันเงือบ้าพาราบ้าอยู่ในกึ่งมีรอยอย่างนี้มันรู้นี่มันเงือไม่มีโอจาดมีเขาคนนี้กูงาและติปน่าพาราพูดละเออจีให้และติปน่าหาจุก้าเงี่ยชอลามองอะไรอย่างนี้มันรู้น่าอยู่มามันเงือเหออาชออาบายุเนอเงชอลางาอย่างเงี้ยเฮ้ก่อนนี่เฮ้เลยอยากกูงาเลยนักกาพอนี่น่าอยากจีน่าอยากกูงาอย่างเงี้ยทำไมเนี่ยโฮโมอย่างเงี้ยหมอเล่ได้ดูน่าวิดีโอเนี่ยทุกคนมาเงชอเพิดน่าก่อนนี่จะเป็นหมอเล่หนูทากงาอย่างเงี้ยเฮ้ก็เนี่ยตอนนั้นเราอย่างเงี้ยตัวชาติบุ้มเลยปีหน้ามาอย่างเงี้ยตัวชาติบุ้มน่าจีฮามิดาจิติโคโรนามาอย่างเงี้ย